শ্রোতাবন্ধু আপনার শুণুছেন ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা। আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বররে 7008248758 7008248758। বর্তমান শুনিবা এই ভজনটি বীণাপাণি রথঙ্ক কণ্ঠরে সাল বেগঙ্ক রচনারু। একা তো ভকত জীবন ভকত নিমন্তে তোর শঙ্খ চক্রে চিহ্ন শঙ্খ চক্রে চিহ্ন।

শ্রোতাবন্ধু সকাল 7:10 আমার স্বাস্থ্য রিলে করে প্রসার করব আকাশবাণী কটক কেন্দ্র 7:25 স্বাস্থ্য ও জীবন এথিরে আলোচনা শুনবে বন মহোৎসব সপ্তাহ পালন ও এর উদ্দেশ্য সম্পর্কে সাক্ষাৎকার শুনবে রাউরকেলা ডিএফও রবিকান্ত মীনাঙ্ক সহিত 8:30 শ্রীক্ষেত্র মাধুরী এথিরে শুনবে পুষ্পলক সেবা সম্পর্কে প্রযোজনা প্রদীপ্ত শ্রীচন্দন রিলে করে প্রসার করব আকাশবাণী কটক কেন্দ্র 8:45 বন পাহাড়ের গীতরে ওরাম গীত পরিবেশন করবে মাখুয়া ওরাম এবং সাথী মানে সকাল 9:11:12 অপরাহ্ন 2:45 বিবিধ ভারতী কার্যক্রম শুনিপারে দিন 10:00 সিনে সঙ্গীত 12:00 এনসি

শ্রোতা বন্ধু, এবে রয়েছি স্বাস্থ্য সম্পর্কিত জানিবা কথা। আজি এথিরে রয়েছি পিতামাতাঙ্ক স্বাস্থ্যর যত্ন সম্পর্করে। শ্রোতা বন্ধু, পিতামাতা বার্ধক্যরে উপনীত হেবা পরে সেমানঙ্ক পাখরে বিভিন্ন প্রকারর শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দেইথায়। পিতামাতাঙ্ক স্বাস্থ্যর যত্ন নেবা আমার সবুঠারু বড় কর্তব্য। তেণু সেমানঙ্ক পাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাদ্য, দৈনন্দিন ব্যায়াম এবং এক চাপমুক্ত পরিবেশ সৃষ্টি করিবা অত্যন্ত জরুরি অটে। পিতামাতাঙ্ক স্বাস্থ্যর সঠিক যত্ন নেবা পাই কেতোটি গুরুত্বপূর্ণ পদক্ষেপগুড়িকু গ্রহণ করন্তু। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বা হেলথ চেকআপ করান্তু। বয়স্ক ব্যক্তিমানঙ্কর প্রতি ছ মাসরে থরে রক্তচাপ বা ব্লড প্রেসর, মধুমেহ বা ডায়াবেটিস এবং হৃদয় বা হার্ট সম্বন্ধীয় পরীক্ষা করান্তু। সন্তুলিত আহার বা নিউট্রিশিয়াস ডায়েট, সেমানক খাদ্যরে সবুজ পনিপরিবা, ফল, ওটস এবং প্রচুর পরিমাণরে পানি সামিল করন্তু। তেল, মশলা এবং চিনিযুক্ত খাদ্যকু কমান্তু। শারীরিক এবং মানসিক কার্যকলাপ বা ফিজিক্যাল আক্টিভিটিজ, সকালে কিংবা সন্ধ্যায় হালুকা চালিবাকু বা ওয়াকিং করিবাকু কুহন্তু। এহা সেমানক হাড়কু মজবুত করিবা।

শ্রোতাবন্ধু, বৃক্ষরোপণ করা, সবুজিমাময় পরিবেশ সৃষ্টি করা, পরিবেশর যত্ন নেওয়া, পরিবেশকু সুরক্ষিত করে রাখা আম সমস্তর দায়িত্ব। তেণু আসন্তু সচেতন হওয়া, অধিকরু অধিক বৃক্ষরোপণ করা ও এর যত্ন নেওয়া এবং আম পরিবেশর সুরক্ষা করা। এইথিলা শ্রোতাবন্ধু আজির স্বাস্থ্য ও জীবন কার্যক্রম। এহা আপনকু কিপরি লাগিলা সে সম্পর্কে মতামত লেখিবাকু জমারু ভুলিবেনি। আমার ঠিকনা স্বাস্থ্য ও জীবন কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা পিন 769042। তেবে শ্রোতাবন্ধু আজিপাই এতিকিরে রহুছু, নমস্কার।

শ্রোতাবন্ধু আপনার শুণুছেন হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত টিউন করছেন 102.6 FM। বর্তমান শুনিবা এই লোকপ্রিয় গীতটি চাঁদিনী কথাচিত্রর, কণ্ঠদান করছেন সুরেশ ওয়াড়কর এবং অনুপমা দেশপাণ্ডে।

0: শ্রোতা বন্ধু, এবে আমি দেখুছে জনসংখ্যার দ্রুত অভিবৃদ্ধি। এই জনসংখ্যা বৃদ্ধি জনিত সমস্যা এবে ভারী জটিল হবার লাগিছি। তেণু এ দিগরে সচেতন রহিবার আবশ্যকতা রয়েছে। আউ এথিপাই যুববর্গ গুরুদায়িত্ব নেবা নিহাতি আবশ্যক। উপযুক্ত শিক্ষা মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধিকে কমাইবাকু হেব। যেপরি খাদ্য বাসগৃহ সংকট দেখা নদেব সে দিগরে কার্য করিবাকু পড়িব। ভারত সরকারঙ্ক বিভিন্ন যোজনার সুফল পাই অন্যমানকু এথিরে সামিল করিবাকু হেব। তেবে জনসংখ্যা বৃদ্ধি হেলে কি সমস্যা উপুজে, নিরন্তর বিকাশ ক্ষেত্রে এহার কি প্রভাব পড়ে, কেউ কেউ সামাজিক সমস্যা পরিলক্ষিত হুয়ে, এমিতি কিছু প্রসঙ্গ উপরে আধারিত আজির আলোচ্য বিষয় জনসংখ্যা বৃদ্ধি জনিত সমস্যা যুবপিঢ়ীঙ্ক পাই আহ্বান। এ সম্পর্কে আলোচনা করুছন্তি শিক্ষাবিদ ডক্টর দুর্গাপ্রসাদ মিশ্র।
1: আজি আমি এক এপরি বিষয় উপরে আলোচনা করিবাকু যাউছু যাহা কেবল ভারতের নুহে সমগ্র বিশ্বর বর্তমান ও ভবিষ্যৎ সহ নিবিড় ভাবে জড়িত। বিষয়টি হেউছি জনসংখ্যা বৃদ্ধি জনিত সমস্যা যুবপিঢ়ীঙ্ক পাই আহ্বান। প্রতিবর্ষ জুলাই 11 তারিখে সমগ্র বিশ্বরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা যায়। 1987 মসিহারে বিশ্বর জনসংখ্যা 5 বিলিয়ন ডলার অতিক্রম করিয়া পরে এহা গুরুত্বকে অনুভব করি 1999 মসিহারে জাতিসংঘ এই দিবস পালনর ঘোষণা করিছিলা। এই দিবসর উদ্দেশ্য কেবল জনসংখ্যা গণনা নুহে বরং পরিবার নিয়োজন, মাতৃ ও শিশু স্বাস্থ্য, লিঙ্গ সমানতা, মানব অধিকার ও টিকাও বিকাশ প্রতি সমাজকে সচেতন করিবা। কুহাযায় জনসংখ্যা হেউছি দেশর সবুঠারু বড় সম্পদ। এই কথাটি সম্পূর্ণ সত্য, কিন্তু যেতেবেলে জনসংখ্যার বৃদ্ধি শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, পানি, জমি, পরিবেশ ও নিযুক্তি সুযোগর ক্ষমতাকে অতিক্রম করে সেতেবেলে সেই জনসংখ্যা বিকাশর শক্তি নুহে বরং চ্যালেঞ্জরে পরিণত হুয়ে। 2025 মসিহারে জাতিসংঘ পাঞ্চি ইউএনএফপিএ র সবিশেষ তথ্য অনুযায়ী ভারতর জনসংখ্যা প্রায় 146.39 কোটি, যাহা বিশ্বরে সর্বাধিক। কিন্তু এই রিপোর্ট এক আশাব্যঞ্জক সন্দেশ মধ্য দেই যাইছি। ভারতর মোট প্রযোজন হার বর্তমান 1.9, যাহা প্রতিস্থাপন স্তর 2.1 থারু কম। অর্থাৎ ভারত ধীরে ধীরে জনসংখ্যা স্থিরতা দিগকু অগ্রসর হেউছি। তথাপি এতে বিশাল জনসংখ্যা পাই গুণাত্মক শিক্ষা, উত্তম স্বাস্থ্য সেবা, পর্যাপ্ত নিযুক্তি, পরিবেশ সুরক্ষা, সমান সুযোগ সৃষ্টি করিবা আজি মধ্যে এক বড় জাতীয় আহ্বান। শ্রোতা বন্ধু, জনসংখ্যা বৃদ্ধি পছরে অনেক কারণ।

শ্রোতাবন্ধু আপনার ব্যবসায়ের উন্নতি আনবাই আকাশবাণীর সহযোগ নিন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং আজ হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে 7008248758। নম্বরটি আউথরে ওড়িয়ারে কই রাখুছি 7008248758। ওড়িয়া আলবম গীতর কার্যক্রম ঝুম তানানা শুণুছন্তি আম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর। কার্যক্রমের পরবর্তী গীত কণ্ঠদান করেছেন বাবুল সুপ্রিয়, রচনা নিজাম।

শ্রোতা বন্ধু, এই সুন্দর গীতটি সহ শেষ হল ওড়িয়া আলবম গীতর কার্যক্রম ঝুম তানানা। এই ক্রমে আজ শুণুলে ওড়িয়া আলবম এই আকাশ তলের কতগুড়ি গীত। এই আলবম পাই সঙ্গীত সংযোজনা করে প্রফুল্ল মিত্র। কণ্ঠশিল্পী মানে থিলে মোহাম্মদ আজিজ, সুপ্রভা পাঢ়ী, বাবুল সুপ্রিয়, সুভাষ দাস, ইরা মহান্তি এবং সুভাশিষ। কার্যক্রম শুণুছন্তি আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর। আমার কার্যক্রম প্রসার করা যাচ্ছে এফএম ব্যান্ডে 102.6 মেগাহার্জ যোগে। বর্তমান প্রচার করছু শাস্ত্রীয় সঙ্গীত কার্যক্রমে পণ্ডিত রাম নারায়ণ সারঙ্গী বাদন। শিল্পী পরিবেশন করেছেন রাগ ভাটিয়ার।